শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 10ই অক্টোবর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ নরওয়ের নোবেল কমিটি 2026 সালের নোবেল শান্তি পুরস্কার নাভি পিল্লাইকে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতের একজন বিচারক। রাশিয়ার কৌশলীরা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কর্মকর্তাদের আটক করে হস্তান্তর করার জন্য ডাচ সরকার ও অন্যদের কাছে অনুরোধ পাঠিয়েছেন। মস্কোতে প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে প্রেসিডেন্ট আকানে তোমোকো সহ 9 জন আইসিসি কর্মকর্তাকে লক্ষ্য করে এই হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। 2025 সালের ডিসেম্বরে একটি রুশ আদালত এই কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছিল। আদালতটি আকানে ও অন্যদের অনুপস্থিতিতে 3.5 থেকে 15 বছরের কারাদণ্ড দেয়। আকানের সঠিক সাজার মেয়াদ অজানা। 2023 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রুশ কর্তৃপক্ষ ওই কর্মকর্তাদের পলাতক তালিকায় অন্তর্ভুক্ত করে। ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনার উল্লেখ করে যুদ্ধাপরাধের জন্য পুতিনকে দায়ী করে ওই আদালত। আইসিসি সদর দপ্তর হেগে অবস্থিত এনএইচকে নেদারল্যান্ডসের বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সাথে কথা বলেছে। তার ভাষানুযায়ী, সাধারণভাবে বলতে গেলে 2021 সাল থেকে রাশিয়ায় প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়েছে এবং দেশটি আইসিসির বিচারক ও কর্মীদের কার্যক্রমকে দৃঢ়ভাবে সমর্থন করে। অননুমোদিত প্রবেশের কারণে তথ্য ফাঁসের শিকার হওয়ার কথা জানিয়েছে আরও অনেক জাপানি কোম্পানি, যার মধ্যে প্রধান কনভেনিয়েন্স স্টোর পরিচালনাকারী প্রতিষ্ঠান লসনও রয়েছে। লসন বৃহস্পতিবার জানায় যে 2.15 মিলিয়নেরও বেশি গ্রাহকের তথ্যে অবৈধভাবে প্রবেশের ঘটনা ঘটেছে। এর ফলে নাম, ইমেইল ঠিকানা এবং ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। বিগ ইকো কারাওকে চেইনের পরিচালক কোম্পানি দাই ইচি কোশো জানায়, একটি ব্যবসায়িক আউটসোর্সিং কোম্পানিতে ম্যালওয়্যারের কারণে 8.72 মিলিয়ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। নিউজপিক্সের পরিচালক ইউজা বেসও জানায় যে কিছু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়ে থাকতে পারে। কোম্পানিটি জানাচ্ছে, একটি ম্যানেজমেন্ট টুলে অননুমোদিত প্রবেশের কারণে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটে। এই 3 কোম্পানি বলছে যে এখন পর্যন্ত কোনো অবৈধ ব্যবহারের কথা নিশ্চিত করা যায়নি। এনএইচকে জানতে পেরেছে যে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের কৃত্রিম উপগ্রহের পরিবহন সক্ষমতা জোরদার করার জন্য একটি সমীক্ষা ও গবেষণা উদ্যোগ চালু করবে। এই ধরনের প্রস্তুতি স্থিতিশীল উপগ্রহ ভিত্তিক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে সাহায্য করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অন্যান্য দেশগুলো মহাকাশের সামরিক ব্যবহার প্রসারে পদক্ষেপ জোরদার করায় নিরাপত্তার উদ্দেশ্যে কৃত্রিম উপগ্রহের গুরুত্ব বাড়ছে। বিকল্প কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে জরুরি অবস্থায় হারিয়ে যাওয়া উপগ্রহের কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম একটি ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তার কথা এতে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে স্বল্প সময়ে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য রকেট উৎপাদন, রকেট উৎক্ষেপণের পদ্ধতি এবং প্রয়োজনীয় খরচ সম্পর্কে তারা বেসরকারি খাতের কাছ থেকে প্রস্তাব আহ্বান করার পরিকল্পনা করছেন। মন্ত্রণালয় 2027 সালের ফেব্রুয়ারির মধ্যে কোন কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করবে তা নির্বাচন করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ভোটার তালিকার বিতর্কিত সংশোধনের প্রতিবাদ চলাকালে ভারতের প্রধান বিরোধী দলীয় নেতাকে পুলিশ কিছুক্ষণের জন্য আটক করেছে। বুধবার রাজধানী নয়াদিল্লিতে অন্যান্য বিরোধী সাংসদদের সঙ্গে একটি নির্ধারিত প্রতিবাদ স্থলের দিকে মিছিল করে যাওয়ার সময় ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। গান্ধী বলেন, এসবই আতঙ্কের প্রতিক্রিয়া, এসবই ভয়, তাদের বিচারের আওতায় আনা হবে, আমার কথা মনে রাখবেন। সারা ভারত জুড়ে বিক্ষোভ চলছে। গত মাসে স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল যে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনারদের অনুমোদন ছাড়াই 13 কোটি নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের তত্ত্বাবধান করে থাকতে পারেন। বিরোধীরা নির্বাচন প্রধানের পদত্যাগ দাবি করছেন। তারা তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসক দল ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটার তালিকা কারচুপির অভিযোগ তুলেছেন। জাপান সরকার নেপালের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রায় $18 মিলিয়ন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের অভ্যন্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং আগস্ট মাসের ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যাজনিত দুর্যোগের পর এটি অন্যান্য দেশ থেকে ত্রাণ সামগ্রী গ্রহণের কেন্দ্র হিসেবে কাজ করছে। জাপান সরকার নিরাপত্তা জোরদার করা সংক্রান্ত পদক্ষেপের সমর্থনে 2.85 বিলিয়ন ইয়েন বা প্রায় $18 মিলিয়ন প্রদান করছে। বৃহস্পতিবার নেপালে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মায়েদা তরু নেপালি পক্ষের সাথে এ সংক্রান্ত পত্র বিনিময় করেছেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, এই তহবিল বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল টাওয়ার পুনর্নির্মাণ, এর বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং অন্যান্য পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে এবছর নেপালের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি হচ্ছে এবং তারা দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করতে চায়। টয়োটা মোটর দুটি প্রধান চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে একটি নতুন ত্রিপক্ষীয় কৌশলগত জোট ঘোষণা করেছে। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করাই কোম্পানিটির লক্ষ্য। টয়োটা বৃহস্পতিবার জানিয়েছে যে তারা চায়না FAW কর্পোরেশন এবং গুয়াংঝো অটোমোবাইল গ্রুপের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছে। টয়োটা চীনের এই গাড়ি নির্মাতাদের সাথে দুটি যৌথ উদ্যোগ পরিচালনা করেছে। নতুন জোটের অধীনে গুয়াংঝো অটোমোবাইল বর্তমানে টয়োটা এবং FAW এর মালিকানাধীন ব্যবসার 50% অধিগ্রহণ করবে। এর ফলে দুটি যৌথ কার্যক্রম গুয়াংঝোর অধীনে চলে আসবে। টয়োটা জানিয়েছে যে কোম্পানিগুলো গবেষণা ও উন্নয়নের পাশাপাশি উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবে। দৃশ্যত কোম্পানিটি চীনের প্রধান কোম্পানিগুলোর সাথে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ চালিত গাড়ি এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করার আশা করছে। উল্লেখ্য, চীনের অভ্যন্তরীণ নতুন গাড়ির বাজার স্থবির হয়ে আছে এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে জাপানি নির্মাতাদের বিক্রি কমে গেছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএইচকে ওয়ার্ল্ড জাপানের সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আজও আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন একসঙ্গে শিখি জাপানি ভাষা।
0: আজ আসরের 32তম পাঠে আমরা শিখব জাপানিতে কি করে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার উপায় জিজ্ঞেস করা যায়।
1: নিঞ্জাভক্ত মার্কিন নাগরিক মাইক তার জাপানি বন্ধু কাইতোকে সঙ্গে নিয়ে হাইওয়ে বাসে করে মিয়ে জেলার উয়েনোশি স্টেশনে এসেছে। কাছাকাছি একটি স্টোর থেকে পোশাক ভাড়া নিয়ে মাইক একেবারে নিঞ্জা সেজে গেল আর দুজন মিলে ছুটল নিঞ্জা মিউজিয়ামে।
0: আসুন তাহলে শুনি আজকের 32তম পাঠের স্কিট।
2: মাইক, নিয়াও নে, かっこいい。
3: 嬉しいな。あの、すみません。忍者博物館までどう行ったらいいですか？
2: この道をまっすぐ行ってください。博物館は左にあります。
3: わかりました。ありがとうございます。
2: さあ、行こう。
0: সংলাপের প্রতিটি লাইনের অর্থ এবার জেনে নেব আমরা।
1: নিনজার পোশাকে মাইককে দেখে কাইতো বলল,
2: মাইক নিয়াও নে,
0: মাইক বেশ মানিয়েছে আপনাকে,
2: কাকোই,
0: দারুণ দেখাচ্ছে।
1: উত্তরে মাইক বলল,
3: উরেশি না,
0: শুনে খুশি হলাম।
1: তখন সে একজন পথচারীকে জিজ্ঞেস করল,
3: আরো সুমিমাসেন,
0: আচ্ছা শুনুন, মাফ করবেন,
3: নিনজা হাকুবেৎসুকান মাদে দো ইত্তারা ইই দেসু কা,
0: নিনজা মিউজিয়ামে কিভাবে যাওয়া যাবে?
1: পথচারী উত্তরে বললেন,
2: この道をまっすぐ行ってください。
0: এই রাস্তা ধরে সোজা চলে যান।
2: 博物館は左にあります。
0: ミュージアム বাম পাশেই অবস্থিত।
1: マイク তখন বলল,
3: わかりました。
0: বুঝতে পেরেছি।
3: ありがとうございます。
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: কাইতো মাইককে যাওয়ার আমন্ত্রণ জানালো।
2: さ、行こう。
0: আচ্ছা তাহলে চলুন যাওয়া যাক।
1: মনে হচ্ছে মিউজিয়াম খুব বেশি দূরে নয়।
0: স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের মতো পথ। নিনজাদের পোশাক পরিচ্ছদ ভাড়া দেওয়ার অনেক দোকান এই এলাকায় অবস্থিত। আজকের মূল বাক্য হচ্ছে নিনজা মিউজিয়ামে কিভাবে যেতে পারি।
3: নিনজা হাকুবেৎসুকান মাদে দো ইত্তারা ইই দেসু কা?
0: এই প্যাটার্ন মনে রাখলে আপনি জাপানিতে সহজেই আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার উপায় জিজ্ঞেস করতে পারবেন।
4: নিনজা হাকুবেৎসুকান
0: মানে হলো নিনজা মিউজিয়াম। এরপর
4: মাদে
0: হলো একটি পার্টিকেল, কোনো স্থানের পরে মাদে থাকলে বোঝায় ওই স্থান অভিমুখে বা ওই স্থান পর্যন্ত।
4: দো ইত্তারা ইই দেসু কা
0: মানে কিভাবে যাব বা কিভাবে গেলে ভালো হয়। আজকের পয়েন্ট হচ্ছে গন্তব্যে যাওয়ার উপায় জিজ্ঞেস করা। এক্ষেত্রে প্রথমে আপনার গন্তব্য স্থানের নাম বলুন, এর সঙ্গে জুড়ে দিন পার্টিকেল
4: মাদে,
0: এবং তারপরে বলুন
4: দো ইত্তারা ইই দেসু কা।
0: এখানে
4: ইত্তারা
0: ক্রিয়ারূপটি আসলে যাওয়া অর্থাৎ
4: ইকু
0: ক্রিয়াপদের শর্তবোধক রূপ। বলতে পারেন ইত্তারা মানে গেলে, কাজেই দো ইত্তারা ইই দেসু কা মানে হলো কিভাবে গেলে ভালো হবে।
1: বন্ধুরা এবার শুনে শুনে বলুন,
4: দো ইত্তারা ইই দেসু কা, নিনজা হাকুবেৎসুকান।

0: আচ্ছা, মাফ করবেন,
1: মনে আছে তো দৃষ্টি আকর্ষণের জন্য এই কথাগুলো বলা হয়?
2: কিং কাকুজি মাদে দো ইত্তারা ই দেসকা?
0: কিং কাকুজি মন্দিরে কিভাবে যাওয়া যায়?
3: কিং কাকুজি,
1: এটি হলো কিয়োতোর বিখ্যাত কিং কাকুজি মন্দির, যা এই পর্যটকের গন্তব্য।
4: 101番の বাসে নিতে ください।
0: 101 নম্বর বাসে উঠুন।
3: 101番
1: মানে 101 নম্বর।
3: বাস,
1: বুঝতেই পারছেন এটা হলো বাস। এরপরে আছে
3: নোতে।
1: এই ক্রিয়ারূপটি হলো কোনো পরিবহনে ওঠা, চড়া, আরোহণ করা অর্থে ব্যবহৃত
3: নোরু
1: ক্রিয়ার তে রূপ। কাজেই
3: নোতে কুদাসাই
1: মানে হচ্ছে প্লিজ আরোহণ করুন।
0: ঠিক আছে বন্ধুরা, এবার শুনে শুনে বলুন।
3: দো ইত্তারা ই দেসকা? কিনকাকুজি মাদে দো ইত্তারা ই দেসকা? すみません。金閣寺までどう行ったらいいですか？
1: অন্যান্য গন্তব্য নিয়ে প্রশ্ন করা অনুশীলন করা যাক। মনে করুন আপনার হোটেলে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। মানচিত্রে ওই হোটেলটিকে দেখিয়ে জিজ্ঞেস করুন সেখানে কিভাবে যেতে হবে। এই হোটেল কথাটির জাপানি
3: কোনো হোটেল, কোনো হোটেল।
1: তবে শুরুতে বলুন
3: আনো সুমিমাসেন।
1: তাহলে চেষ্টা করুন তো।
4: আনো সুমিমাসেন, このホテルまでどう行ったらいいですか？あのすみません。このホテルまでどう行ったらいいですか？
0: ঠিক মতোই বলতে পেরেছেন নিশ্চয়ই?
1: এবারে আরো শিখি পর্ব। এতে আমরা শিখব দিক বোঝানোর উপায়।
0: প্রথমে ডান দিক মানে
3: মিগি
0: এবং বাম দিক হচ্ছে
3: হিদারি।
0: শুনে শুনে বলুন
3: মিগি হিদারি।
1: এবার সোজা বরাবর মানে হলো
3: মাসুগ।
1: শুনে শুনে বলুন
3: মাসুগ।
1: এই রাস্তা ধরে সোজা চলে যান। কথাটির জাপানি
3: মাসুগ ইত্তে কুদাসাই।
1: যদি ডানে মোড় নেওয়ার দরকার হয় তাহলে ঘোড়া, মোড় নেওয়া, বাঁক নেওয়া ইত্যাদি অর্থে
3: মাগারু
1: ক্রিয়াটি ব্যবহার করে বলুন
3: মিগি নি মাগাত্তে কুদাসাই,
1: অর্থাৎ ডানে ঘুরুন প্লিজ।
0: যা কিছু শেখা হলো সেগুলো মাথায় রেখে চলুন আরো একবার শুনে নেওয়া যাক আজকের স্কিট।
5: মাইক নিয়াও নে, কাকোই
6: উরেশি না। あのすみません、忍者博物館までどう行ったらいいですか？
5: この道をまっすぐ行ってください。博物館は左にあります。
6: わかりました。ありがとうございます。
5: さあ行こう。
7: ミーヤーのトラベルガイド。
0: সময় হলো মি আর ট্রাভেল গাইডের। মাইক এবং কাইতো মিয়ে জেলায় যাওয়ার জন্য হাইওয়ে বাসে উঠেছিল। বাসে ভ্রমণ সময় সাপেক্ষ হলেও বেশ সাশ্রয়ী। জাপানের হাইওয়ে বাস নিয়ে আজ আমরা কথা বলবো।
1: অনেক গন্তব্যেই আপনি হাইওয়ে বাসে করে সরাসরি পৌঁছে যেতে পারেন। নৈশকালীন বাস হলে সময়ও বাঁচবে, কেননা আপনার ঘুমানোর সময়ও যাত্রা অব্যাহত থাকবে।
0: হাইওয়ে বাসে করে কোন ধরনের গন্তব্যে যাওয়া যায়?
1: অনেক জায়গায় আপনি যেতে পারেন। টোকিও থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর জনপ্রিয় রুট হিসেবে নাগোয়া, ওসাকা এবং কিয়োতোর মতো বড় ও বিখ্যাত শহরগুলোতে যেমন যেতে পারেন, তেমনি ফুজি পর্বত, হাকোনে এবং খুসাৎসু ওনসেন নামক উষ্ণ প্রস্রবণের মতো পর্যটন স্থানগুলোতেও যাওয়া যায়।
0: হাইওয়ে বাসে সিট বুক করতে হয় কিভাবে?
1: ইন্টারনেটের মাধ্যমে এই কাজটি আপনি করতে পারেন, এমনকি পছন্দের সিটও বেছে নিতে পারেন।